Y el hijo le está enseñando comentarios. Bien, Lizia. Bien, Lizia. Bien, Lizia. Dígale, amna salere cuando me calo mamá Alves pasra. La tan los acaricatoria bien bonita, ¿eh? Y amá, una bonita piratoria en esa vez. So que dobe ma que ay dies dobe si da ukia disi jomblo hela fulang ida na mau andi larang kama ay mau andi fali mau mau mau mau mau sere Nadia dia kalai Nadia i Nadia i Nadia panjang dia kalai Nadia Fernandez bonaiti dia kalai ana bini halo TikTok be palku be boxing ni atu be kuak sal kalo at at sal sala fali mola atu be sem sai sal salan kalan dia ek mau sana bingku Nadia Nadia dia kalai Nadia ayo Mamizinha, dia kalai mamizinha. Okay, kamera loke la dia kida. Ana mang Alves rona ba kamera loke la dia kida. Tau au kamera kon loke ha, lo kau kon bonita sne kon loke kamera kamera vele terbakar. Aya. Ema bonita sne sne. Ema nunca mais foto arbiru mane, tau foto mo jara mane. Tau be. Tahu be kamera terbakar tia, TikTok WhatsApp atia, Facebook atia. Lifali tan bin nadi dia ghosta. Ghosta hello Ray Morris, pasti oi hang nam barak liu kari ki makne san binku. Hang nam manu barak los. Abin Lizia, am nasadit, putar tialaimu. Putar liu tia musica ida ba mau mari. Ziara bonati kalandiek mos. Hei tuan Laisha. Saudara request satu lagu, abi tu gama terus ne ba o. Oke, okay. Terus ne ba o. Terus ne ba o diek. Ne be itarona musica bi tu gama gire ne be. Kalan si terus sikal ronafal musica bi tu gama niangga. Ne para taka falta bele kelai me kara ki taruna musika taka falta kelai liba emane be ma gosta domita gosta taka falta det ne sekali rona fali musika sofre hi makne shan bi ali fali tam bonaiti fulang itu oke fulang itu de pues Noli falitan, amin timornya bale mang. Oke, okay, tau deh, oke. Okay. So daur mak dia ki, daur faline. Kita oras ni taro oras diskansi ni taro na musik ini be tristi ke, para tristi ke dia ke para lu itu bale ya. Yeah. Bel descansa ka dukur sedu daur ne usira luita oi moris ai sare oi moris fali galuita la dukur fali ursida sa ursida i Nadia mang makne ga i emasne railiur ret emane la diaksa railiur makakarak mang maris ehe Tau musica la folling on si okay. Tau check lai. Yauran sa musica ni lai karke. Ami comment. Okay. Ami contenti nebe toka naran MC da. Okay. Usi melanya. Bonati man. Bonati mas. Bona maun dia galai tu dela lagu abitu gamani ya naran akoru domi. Hei hei. Balun dia akoru. Balun dia taka falta. Nabi terona musik kita sofra ni sama dia, kapal ni sofra sama dia. Ini fali tang LDR,
ডক দেখলি উডুকে হাসুর মাল হেলা দে মাইবে এলা সাই নাই ওই হেলে ফুয়া নাই ক নাই আনে বি এতে আসে নি লিলি বা সিরে মুখে এলদে এর সিরে নে লিলি বা এলদে এর সিরা নমস ওর যাও ওর যাও বেসিক মাল হেলা লিবি হেলা তি মর আনে বি এতে আসে নি দেখলিও হিলি মাকে দে এলদে এর নে টুকে হিলি দে নেবে মাক বেসিক এসফোর্সেন মেবে কিতা আলো বানিয়ে একুশ মা এলা সাই নাই নয় সেলুক মা সাই নাই ফাইল দেখলি হিলি এমা নেবে মাক ডক আর তুমি নে কনভার্সাল ইউস মেয়ে দিয়ে দেখ হুম নে সব আচ্ছা মা কাতে নে এল ডে এর নেই তেঙ্গ ফোন বোত এল ডে এর সে নেই তেঙ্গ ফোন বোত বা মালু মাক নে সালাই তো হেলে না হো তোমাক নে আসো ফিয়ার কারি কার রুমি মালু কার কাছ পেরা কাতা হুম আমি এসি মরাস নেবে তাও নে দেখ মি রে পারা আতু র না তো বাসা আহা আই আনবি ফুয়াং ফুয়াং বোতেলা সো তাও ফোত সো তাও তাও ফোতো মাক এহি ফুয়াং বোতেলা সো তাও মাক ফোতো দিয়াক ফোতো মাক দিয়াক লসা নেবে তেং ফোন বোত বা মাল তেং কেস নে নে পার নেমস কে পার চায়াম বাই তেন ইয়ে কাতাক ও মাস কে নিয়ে এতি মোর হেলা মাস নিয়ে মেমাম আদো মে হাও ফোন ওলারান জাদি নে তাও নে ফোতি কেরে নি নিয়ে বে গালে হোয়াটসঅ্যাপ কা প্রোফাইল আর তু নে লাই এম আই ডেমা কাতু বক তানিয়া পার এম মানুষের কাতু বক উই এম এনে নাই এতিও না হাসি নি আদু মাল হাসি নি দুনিয়া তু নে পার আতু আতু আদো কাউন্সি এম আসির নেবে মা এম আসির বে গোস্তা বে পি নমর লাই বি বেলে উসুগা বি ডবে তিনে গেছি ডাকলি তাওয়ান সিনে পার এম লালি গে লালি খে আলো তা উস্তু সামরিল বানসা ফালি সেন্সুস ফালি গে পেসকিজা ফালি গে সাইডে মানে লিফ আলি তাম ফে তো মাক তাও হেলা ফোতো মাইস মানে মানে সেলুক সেই হাকা রাখ নেই মাইবে মানে মানে মাক তাও এমা ফে ফে তো মাক তাও হেলা ফোতো মাইস মানে সেলুক সেই হাকা রাখ নেই মাইবে মানে মাক তাও এমা তেনে লাংসুং কেরাস মাক নে কেরাস আমি মানে মাক কোন তাও আনে সব বতি কারক আমি টাকালা ডালাম বা মিনি আন তাকালা ডালাম আমনি আন হাতু নে ফেত সেল ফেত সেলুক নেবে মাক আমি আমি এত বসক মশলা দিয়ে তাবা ফটো বে ফটো মাক সাই সাসি কাতাক ও মাউনে রবি এতে না ফির কোয়াই এতে না বক বা তাও নে ফেম লেস দিয়ে ফালিতা বা দেখলু লালিকে বুকা প্রবলেম দেখলু বুকা মা কিরে নেবে ইতে সিরে বে রাং রাং মেনু সানে সানসার নে ডুকে বুকা ফালি দেবে রাং তুন তেনে নে মাস ফে তো আন সিরা মাক তাও তো এই মানে সির নে বানা ফাতিং নে দিয়ে কেলা সা ইতুরো বে হালাও একুত কুতুক রে চা সোমা রোমাক মা কাতে নে সা সে গ্রে রুসি হে মা কার তো আমা ফালু সে মালা কই কেরা সিতা মানে ওই ও বেলে সুবার দিশাত ইতা সুবার বা দারু আর তোলো ইকুশ মা ইতা সে এমা সে হাতে নে পে আগরি তো উজা মেয়ে নে উজা সালা ফটো ফটো তা শিবন সের নেমাক ই আইলার সের মক উলুং ইডাগা উলুং রুয়া দের পেন্দিতা পোস এ মাতে নে কেরা উ আ ফিনাল আমরো এল দের হেলাম স্নি এ কোতু কান স্নিফাল ওই মরিস ফালে আ দিয়াক সে ওই মর লসনা হাওয়া ডকাম সিতা বত আতুন নে হাও আবেল ফো কন্টেন্টি বা ও আতুনে এমানে বেমাকা ও কারাকনে দেখলু হইলি নিয়া বা ওসি কাও নাই উরসাও নি আন শিবু কাউনি আন শিবু কাউনে সর বিশু ফেতে রুমা নেবে মাক মাই নে সব মা মারিস দুনি মাক বেলে স্প্লিকাই হাউ ডিট ফালিবা ওকে লিফুয়ান ওকে লিফুয়ান বা ওইন কালানিয়া রোনা মাই লিফুয়াম ওই কেন ও কাতা কাতা মালামি নি সে ক্লোসাং আরে আরে প্রেনে বুকা ওসাং লাওস তুর সিমুফালি কাতুয়া সিরনে ওসাং আই তার লালু নেস এমাসির ইমাজিনা হেতান সিরে মাক বেলে ইমাজিনা সিরে লিফুয়ান সিরে সিনে বেলে বিয়ান সিনে কাতা কাতা রিনি সে সে ক্লোসাং দেখলি বুকা বুকা ওসাং রাসিক লাস্ট তোর সিম ফালি কাতুয়া সেরনে অসাং
Oh, maksudnya halo vali be trenu vali, trenu vali ga. Last tour halo vali be, saya trenu vali ga. Asal mana Latin ini anu bi ma kuliah. Anu bi sere. Anu bi Nadia. Anu bi agora fe tu tu ni balung la koi tirus mana anu bi. Pela katuas bamas kone ma kono akara kita domi tane tasimu ga. Duke bobu ka vali tasi amisiran sa mana siran sa. La ita mane otot si mane barak si ni muris ke lane sangkari balung ke aras kaya la diek lu buka make mane be mak ya ya botu tu si supaya bele sustenta ita duke ita ne sane sa hela ba mak kita tane lima ba malo bele si sur samutuk ne bele. Kuliah nane kalang ema toba ne hei enta buan soanya ne bindis kan sona ba ita oin loke ti rumah sama ila sa fali mai mai mak inbox ya kutuk dia yang mare skulia barak leu loke ti rumah sa ita ita ba ita loke ti apa la koi sa fali mai gas musik ya lai ta tu gas musik ya taka falta sa kalma lai kalma lai. Gas tauk ikus emales favor aprende buka os tauk ikus emales favor aprende buka osa nanesan deang date obrigada oke losa sir idare fonsa sir dia klub buka osa nek tanto feto no manesa duke duke duke duke am saba sipatona turma tarona musika la kerke mau. So ela lago fel Batista fong ni lai mau mares. Ni be sa musika para close ni ta ha tu gasi ne ma ten los. Agora ta ka falta ga diferente cultura ga sene be auso kulia la ba para. Ana manu bin cerot bele taipin ba se mak barak. Hau ili de ne mak toka eh. Agora musika primero ita toka ta ka falta nomos idatan. Idatan diferente cultura. Abi tu kamani ande dia kliu tebe tebe di tono ba diferente kultura na inrua. Abi tu kama, mau musika luna balibar di diferente kultura. Oke, entah diferente kultura uluk kela ye. Salah sih, usi deh teruane tak au gasot sa, musika ruane au gasotu. Ita rona tiye idane hotu. Depois de taleta mensaje balu ma kita be rona fali be taka falta taka falta ne e be rona uluk lai be diferente cultura lai bele to vincero te espera kata bele comprende aki pasa ita gas musica diferente cultura fone termina. Taleta mensaje en balón y te rona fale música taca falta.